সন্ধ্যা আজ সোমবার এখন ক্যানবেরাতে সময় রাত 8টা শুরু হচ্ছে ক্যানবেরা 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড এবং বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে প্রতি সোমবার এই অনুষ্ঠানটি প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 মেগাহার্টজে আজ এই অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি তারুণিকা দেব

0: সঙ্গীত সাধক ও সঙ্গীত গুরু পণ্ডিত রামকানাই দাসের সুরময় জীবন নিয়ে আজকের এই অনুষ্ঠানটি সাজিয়েছি। শাস্ত্রীয় সঙ্গীতের বিশিষ্ট গুরু, একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত রামকানাই দাস গত 5ই সেপ্টেম্বর শুক্রবার রাত 10:50 ঢাকার মেট্রোপলিটন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। লোকসঙ্গীতের বিভিন্ন দিক নিয়ে পণ্ডিত রামকানাই দাস যে ধারণা পোষণ করতেন, চলুন একটু শুনে নেই।
1: এই প্রাচীন লোকগানগুলো, অনেক গান তো হারিয়ে যেতে বসেছে, আবার কিছু কিছু গান শহরে এসছে বিভিন্ন সুরে বিভিন্ন আঙ্গিকে গাওয়া হয়। যেহেতু বর্তমানের গ্রামের গান শহরের লোকে গাচ্ছে, তারা তো গ্রামে যায়নি, সুতরাং যে তার যে সঠিক সুর তারা জানে না, পরে অনেক গান বিকৃত হয়ে যাচ্ছে। আমি একসময় ভাবলাম, আমি যতটুকু যতগুলো গান আমি জানি নিজে শুনেছি বা দেখেছি, ভাবলাম যে এইগুলা দিয়ে কিছু করা দরকার। আমি তখন ক্লাসিক্যাল গানে ব্যস্ত, মাথার মধ্যে রাগ সঙ্গে সারাদিন রাত শুধু রাগের চর্চা করি। একসময় ভাবলাম যে গানগুলো আমার নিজে যদি কিছু করতে পারি, কোনো সিডি আকারে বা কোনো কনফারেন্স করে বা ছাত্রছাত্রী দিয়ে, তখন আমি আমার 70 বছর বয়সে আমার প্রথম অ্যালবাম লোকগানের বন্দের বাসী বাজে এ দিয়ে শুরু, সাথে সাথে আরো 3-4 অ্যালবাম লোকগানের হয়েছে। তারপরে আমি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে গাইতে আরম্ভ করি, যারা সিনিয়র ছাত্রছাত্রী তাদের শিক্ষার্থী শুরু করি। মোটামুটি এইভাবে এখন অনেকেই গান করে বা চর্চাটা বেড়েছে। আমেরিকাতে বসে বসে আমি বহু ছেলে মেয়েদের শিক্ষা দিচ্ছি এই গান, আর এখন বিশ্বায়নের যুগে গ্রামে গঞ্জেও এটা সারা জেগেছে। মোটামুটি গানগুলো আর হারিয়ে যাবে না, আর এমন একটা সময় এসেছে এসেছে লোকগানের এই গানগুলা এখন আপনার আপনি তার নিজের ক্ষমতা বলেই অনেক দিন বেঁচে থাকবে বলে আমার বিশ্বাস। আর শাস্ত্রীয় সঙ্গীত ব্যাপারে সিলেটে আমি বহুদিন ধরে শাস্ত্রীয় সঙ্গীত আমি চর্চা করে আসছি অনেক ছেলে মেয়ে, কিন্তু আমার নিজের ছাত্রছাত্রীরা যখন উপযুক্ত হয়ে উঠছে, যেমন তার মাঝে মৌরি একজন, আর অনেকের নাম শর্মিলা মজুমদার, তৃপ্তি চক্রবর্তী, কাবেরী দাস, আর অনেকেই, ভাবলাম যে ওদের স্টেজে তুলতে হবে। আমি ঢাকার সঙ্গে যোগাযোগ করে ঢাকায় যে কনফারেন্সগুলো হচ্ছে সেই অনুষ্ঠানে তাদের নিয়ে আমি যোগদান করি। এর মাঝে মৌরিও গান করেছে, অনেকেই করেছে, আমার নিজের মেয়েও করেছে। তারপরে ভাবলাম সিলেট শহরে করে কনফারেন্স করা যায় কিনা, এই ভাবনা থেকে আমার আমি 3 দিনের একটি সম্মেলন করি। প্রথম 2 দিন 6:00 থেকে 10:00 এবং শেষের দিন সারা রাত্রের অনুষ্ঠান আমি সারা দেশ থেকে আমি করি। এতে অনেক ছাত্রছাত্রী যোগদান করে, অনেকে ভালো গেয়েছে। এরপর থেকেই সিলেটে শাস্ত্রীয় সঙ্গীতের একটা চর্চা সার্বিকভাবে বেড়েছে এবং চর্চা করতে শুরু করেছে এবং বুঝতে পেরেছে প্রত্যেক অভিভাবক যে এই সঙ্গীত করতে হবে, এছাড়া গান তার পার পাওয়া হবে না। এছাড়া সঙ্গীতের মানে সঙ্গীতের মূল জিনিস পাওয়ার কোনো উপায় নেই বলে আমি আবার এখন খুব সুখী যে এখন সিলেটে না সারা বাংলাদেশে শতগুণে উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চা বেড়েছে। আশা করি আপনারা বিদেশ যারা গান শিখছেন উচ্চাঙ্গ সঙ্গীতের পাশাপাশি লোকগান চর্চা করবেন, দেশের রক্ষা হবে, সঙ্গীত রক্ষা হবে, আমাদের নিজেদের সমৃদ্ধ, তোমরা নিজেরা সমৃদ্ধ হবে এই বিশ্বাস। সবাইকে আবার ধন্যবাদ।
0: গুরুজি রামকানাই দাসের জন্ম 1935 সালের 15ই এপ্রিল। পিতা রসিকলাল দাস, মাতা দিব্যময়ী দাস। তার জন্ম হয় সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায়। গুরুজির পিতামাতা উভয়েই ছিলেন সঙ্গীত শিল্পী, তারা বহু গান ও রচনা করেছেন। গুরুজি প্রথমে বাবা মার কাছে তালিম নেয়ার পর সুরের টানে তিনি বেরিয়ে পড়লেন পথপরিক্রমায়। তিনি পদ্ধতিগতভাবে সঙ্গীত ও তবলায় হাতেখড়ি নেন কালীমোহন চক্রবর্তীর কাছে। এরপর তিনি ব্রাহ্মণবাড়িয়ায় শাস্ত্রীয় সঙ্গীত গুরু শ্রদ্ধেয় উমেশচন্দ্র রায়ের কাছে 12 বছর তালিম নেন। শ্রোতা বন্ধুরা, এবার একটি গুরুজির কণ্ঠে গান শুনি।

পণ্ডিত রামকানাই দাসকে 2013 সালে মেরিল প্রথম আলো আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। এর আগে তিনি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের রবীন্দ্র পদক পেয়েছেন। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ 2012 দেয়া হয়। লোকগানের সেরা শিল্পী হিসেবে 2011 সনে সিটিসেল চ্যানেলাই মিউজিক অ্যাওয়ার্ড পান। এবছরে পান 21 পদক। এছাড়া দেশে ও বিদেশে তিনি অসংখ্য সম্মাননা ও পুরস্কার পেয়েছেন। চলুন শ্রোতা, এবার আরও একটি গান তার কণ্ঠে শুনি।

0: সনাতনী বাংলা গান নিয়ে কাজ করেন পণ্ডিত রামকানাই দাস। দেশে ও বিদেশে তার অসংখ্য ছাত্রছাত্রী রয়েছে। তিনি ছিলেন সঙ্গীত পরিষদ সিলেট সংগঠনের অধ্যক্ষ। সম্প্রতি তিনি গঠন করেন শাস্ত্রীয় সঙ্গীতের প্রতিষ্ঠান গুরু পরম্পরা। নিজের প্রতিষ্ঠিত বিনে পয়সার পাঠশালায় তিনি দরিদ্র, পিছিয়ে পড়া ও ছিন্নমূল শিশুদের গান শেখাতেন। চলুন শ্রোতা, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও গবেষক ডক্টর সঞ্জিতা খাতুনের কিছু মতামত শুনি।
1: রামকানাই বাবুকে নিয়ে আমার সবচেয়ে আশ্চর্য লাগত এই কথা ভেবে, এই মানুষটি শুদ্ধ সঙ্গীতের মানুষ, অথচ একই দক্ষতায় তিনি নজরুলগীতি গাইতেন, রবীন্দ্রসঙ্গীত গাইতেন, পল্লীগীতি গাইতেন এবং ছাত্রছাত্রীদেরকে সব ধরনের গান তিনি শিখিয়েছেন আশ্চর্য নৈপুণ্যের সঙ্গে। এই কথাটি আমার বিশেষভাবে বলবার, এবং তার ছাত্রছাত্রীদের গানে আমি দেখেছি সরব জ্ঞান, সরস্থান সম্পর্কে আশ্চর্য তাদের নিবেশ, ঠিক জায়গায় স্বর লাগানো।
0: পণ্ডিত রামকানাই দাস ৭১-এর মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন শরণার্থী শিবিরে গান গেয়ে সবার মনোবল সমুন্নত রাখার কাজ করেছেন। বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্রে সরাসরি সঙ্গীত শিক্ষার আসর সারেগামা ২ বছর পরিচালনা করেন তিনি। তার গাওয়া গান নিয়ে প্রকাশিত অ্যালবামগুলো হল বন্দের বাঁশি বাজে, সুরধ্বনির কিনারায়, পাগলা মাঝি, অসময়ে ধরলাম পারি। পণ্ডিত রামকানাই দাসের জীবন ও সাধনা নিয়ে নিরঞ্জন দে তৈরি করেন তথ্যচিত্র সুরের পথিক। চলুন শ্রোতা, আবারও একটি গান শুনি গুরুজির কণ্ঠে।

0: পণ্ডিত রামকানাই দাসকে হারানো এক অপূরণীয় ক্ষতি। এখন আমাদের তার সৃষ্টিকে ধরে রাখতে হবে। পণ্ডিত রামকানাই দাস বেঁচে থাকবেন, তার গান, সুর ও অগণিত ছাত্রছাত্রী ও ভক্ত শ্রোতাদের মাঝেই।
1: তারপরে এই গানটা তুমি গাইছো নিজে, এটা গাও না তুমি এখন, এই যে
2: কেমন আছে কমলিনী,
1: কেমন তুমি গাইছো, তুমি গাইবে ভুলে গেছো গাইছো না,
2: ও কথাও ভুলে গেছে,
1: এসব পড়া লিখে দাও।
2: আচ্ছা
1: সবল বলো বলো বলো চাই, কেমন আছে কমলিনী রায়, আমি যার কারণে বৃন্দাবনে রে সবল কান দিয়া সদায় বেড়াই, কেমন আছে কমলিনী রায়। এরপরে গিয়াছিলাম মান সাধিতে, ধরলাম রায়ের চরণ বৃন্দে, নয়ন মেলে চাইল না রায়, আমার আমার চির আশা দিল তা গাড়ি সুবল, আমার এই পীড়িতের কার্য আর পীড়িতের কার্য নাই, কেমন আছে কমলিনী রায়।

আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন, এ কামনা করে আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি।